0: মরিস গমি বই পনজুক প্রোগ্রাম বোঝান প্রোগ্রামিক প্রডিউসার ছে ওয়াসিম ফারুক তাজুক প্রোগ্রাম এস পেশ করান মোহাম্মদ শাহবান বট আখতার আব্বাস ইচ্ছা আকাশবাণী শ্রীনগর সনিস দুই মিসালান স্পেরিও
1: আকাশবাণী শ্রীনগর আপনি ঘড়িয়া মিলাইয়ে শেরবিন টাইম শাম কে 7 বাজে
2: प्रोग्राम शहरबीन आप तक पहुंचाने में हमारे साथ ताउन कर रहे हैं खैबर सीमेंट मजबूती और पायदारी की जमानत खैबर सीमेंट अपनी तामीरात दिल से बनाइए।